jabber your song from the movie hum dono kabhi khud pe kabhi halaat pe ronaya mahan sangeetkar the great jaydev ji ka banaya ye hua ye ati sundar dhun uit de film hum dono 1961 aur alfaze tha jitne tareef kiya jaye kam hai mahan lekhak shahir ludhianvi ji ka तो यार कुछ ज्ञान के बातें हो जाए ना। पुराने जमाने के कुछ विद्वानों, कुछ पढ़े लिखे लोगों और कुछ मशहूर मशहूर लोगों ने मनुष्य, इंसानियत, हम लोगों के बारे में अति सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखे हैं यारो, जो मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूँ। ये यशा उम्मीद लेकर कि इन बातों से कुछ ना कुछ तो हम लोग जरूर सीखेंगे, तो जरा गौर फरमाए। अर्ज किया है श्री विलियम ब्लेक, हैज वाज एन इंग्लिश डिक्टर टेकनर एंड कुंस्ट स्किल्डर 1757-1827। और विलियम ब्लेक ने कहा है मनुष्य के बारे में यारों की, द फोगल अ नेस्ट, द स्पिन एन वेब, द मैंस फ्रेंडशिप। आगे में कहा है श्री ब्लेस पास्कल, फ्रांस विस एन नेचुरकुंडिगे एन फिलोसोफ 1623-1662। और ब्लेस पास्कल ने कहा है मनुष्य के बारे में यारों की, ontkennen, geloven en betwijfelen is voor de mens wat rennen voor het paard is. Elie Wiesel, een Roemenië geboren Joods-Amerikaans schrijver en Nobelprijs Vrede 1986, leefde van 1928 tot 2016. Er Elie Wiesel, religie is geen relatie van de mens met de God. Het is een relatie van de mens met de mens. William Shakespeare, Engels toneelschrijver en dichter, 1564-1616. William Shakespeare, en ik haai me nu schukje bij mij er ook in, waarachtig, ik maak me er niet druk over. Een mens kan maar eenmaal doodgaan. Wij zijn gewoon God een dood verschuldigd. Abu Hamid ibn Mohammed al-Ghazali ne kaha hai, hij was een Persisch filosoof en soefist, 1058-1111. Aur Abu Hamid ne kaha hai manushya ke bare mein ki, wanneer een mens liegt, dan verlaten hem zijn beide beschermen engelen wegens de kwalijke geur uit zijn mond. Aristoteles, Grieks filosoof, 322-384 voor Christus. Aristoteles, nekaha hij, manusje ke barmiaroki, we moeten niet luisteren naar degenen die ons vermanen dat de mens slechts aan het menselijk moet denken, dat het sterfelijke zich moet beperken tot het sterfelijke. Nee, wij moeten zoveel als in ons vermogen ligt trachten onsterfelijk te zijn. Karl Marx, Duits econoom en staatsfilosoof, 1818-1883. Ook Karl Marx, wezens vreemde arbeid vervreemdt de mens van zijn eigen lichaam, van de natuur buiten hem, van zijn geestelijke wezen, van zijn menselijk wezen. Chrysostomus, Romeins en prediker, aartsbisschop van Constantinopel, 407-345. Chrysostomus, zoals een mot een kleed opknaagt, zo verteert afgunst van een mens.
Phil Bosmans, Belgisch pater en schrijver, 1922-2012. O Phil Bosmans, Nekai, zoek de mens achter ieder gezicht. Goeie hoor. Mark Rutherford, Engels schrijver, ook PS van William Hale White, 1831-1913. Mark Ruiterhof, Nikahai Manusje Kebarmiaruki. Als een mens oud wordt, zal wijsheid hem niet in leven houden. Tomare Pipri, Shrutama, Biap, Kuch, Kahaute, Kuch, Kudaharan, Suna, Jo Manusje Kebarmi, Jatahai. U heeft net kunnen luisteren naar een paar zeer leerrijke citaten die over de mensheid gingen. Ja, zo niet lekker in Batakomaya, Amsterdam, Kusunaya. किन बातों से कुछ ना कुछ तो हम लोग जरूर सीखेंगे ना तो प्रोग्राम को आगे बढ़ाते हैं एक अति सुंदर बयान है बहुत ही मुश्किल गाना भी है सभी गाने वालों के लिए और जब जब भी मैं ये नगमा को सुनता हूँ मेरा तो रोटे खड़ा हो जाते हैं और हमेशा की तरह आँखों में पानी भी भर आते हैं इतना मीठा धुन और जिस खूबी से लता जी ने ये गाना को गाए हैं तारीफ काबिल जितने तारीफ किए जाए कम है प्रभु तेरो नाम जो धाए अ मास्टरपीस ऑफ कंपोजिंग बाय मैस्ट्रो जयदेव फ्रॉम द मूवी हम दोनों ने इंसेस्टर और क्या अल्फाजे लिखा है शाहिर लुधियानवी जी ने मिलके सुनते हैं बहुत ही लोगों ने ये गाना को पसंद किया है A beautiful song, special, आप सभी प्रिय प्रिय श्रोताओं के नाम

0: Goedemorgen, ik ben Frank van der Klucht. Oekraïnse droneaanvallen troffen vannacht de regio Moskou en Sint-Petersburg. In het district Tsjechov kwamen 5 mensen om het leven en raakten 6 anderen gewond. Een magazijn van webwinkel Wildberries vloog ook in brand. Wildberries meldt dat inmiddels ruim 20 distributiecentra zijn aangevallen. De Rabobank gaat de komende 3 jaar tot 2 miljard euro investeren in de versterking van de IT-systemen en datasystemen om zo het gebruik van kunstmatige intelligentie op te schalen. Dat kondigde de bank aan bij de presentatie van de halfjaarcijfers. De Rabobank wijst op veranderend klantgedrag en een onrustige, snel veranderende wereld. Europese ministers van Binnenlandse Zaken houden een spoedoverleg over CETA aangevraagd door 22 landen. Nederland neemt deel, veel minister Van der Brink. Na felle kritiek op Spanje is de toon omgeslagen naar solidariteit en lof. Nog 2500 tot 5000 mensen verblijven illegaal daar en bijna 100 mensen verdronken bij de oversteek. Het aantal bouwvergunningen voor nieuwbouwwoningen stijgt flink, maar dat leidt niet meteen tot meer woningen. Volgens Maurice van Zanten van ING Research zitten vaak ruim 2 jaar tussen vergunning en oplevering en kunnen projecten vertraging oplopen. Ook de nieuwbouwverkoop duurt langer, omdat kopers vaker kiezen voor bestaande woningen. Het weer nog. Vanmiddag verloopt opnieuw tropisch warm. Temperatuur rond de 33 graden. Hoewel aan zee wordt het wel wat koeler. Door de hoge luchtvochtigheid is het benauwd buiten. In het oosten neemt de bewolking toe en ontstaat ook kans op onweer. En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
1: Adverteer nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
2: Ja, dus op je absolute nieuws of reclame. ठीक है दोस्तों हम चलते हैं आगे प्रोग्राम जैसे मैंने कहा था मैं मूवी क्रांति का भी कुछ गाने आप लोग के सुनाऊंगा और आप सब चुन है द एफ अगेन लव फाहुन हिंदुस्तानी रेडियो से आप सब चुन है और जो दनाक शहर से अपना प्रोग्राम को बनाकर सजा करके आप तक पहुंचाते हैं जहां पे सरसराहट हवा चल रहा है हम लोग के लव बोट यहां पे लगा है जिसमें खाना पक रहा है अभी हम लोग के खाना वहां पे है लव बोट लोग कटिया लगाते हैं स्नूक बार्स पकड़ते हैं और पकड़ते हैं क्रीफ भी पाते हैं आप भी यहां कटिया लगा सकते हैं जी हां दोस्तों दनाक शहर से हमारा प्रोग्राम हो रहा है जहां सरसराहट हवा चल रहा है इसलिए मैं आप लोग के लिए चलता हूं मूवी क्रांति नेकंतिन एनन तख्तक की है और देखा जाए जी हां क्रांति हम आप लोग को सुनाते हैं अभी हम बात करते हैं